এইটি শেষ হলা আজির বন্দনা। কণ্ঠদান করেছিলে আরতী গোস্বামী, অক্ষয় কুমার মহান্তি, ভুবনেশ্বরী মিশ্র, জগন্নাথ পাণিগ্রাহী, কনক বলবন্ত রায় এবং অনন্ত চরণ মিশ্র। ଗୀତଗୁଡ଼ିକ ଥିଲା ପୁରାତନ ରଚନା, ସାଲବେଗଙ୍କ ରଚନା, ପୁରାତନ ରଚନା, ବନମାଳୀଙ୍କ ରଚନା, ସତ୍ୟଭାମା ପାଗଳଙ୍କ ରଚନା ଏବଂ ରଜନୀକାନ୍ତ ନାୟକଙ୍କ ରଚନା। ଆଲେଖ୍ୟ ଏବଂ ଉପସ୍ଥାପନା ଅନିତ୍ୟ ମହାନ୍ତି।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আকাশবাণী কটক আরম্ভ করুছু প্রভাত পরিক্রমা প্রযোজনা বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনা বৈজয়ন্তীমালা হরিচন্দন।
1: আজ প্রভাত পরিক্রমা কার্যক্রমকে আপনাদের স্বাগত।

অনেক তাঙ্কর নাম সে হি হর্তা সে হি কর্তা সকল জগৎকু সিয়ে হি সঞ্চালন করন্তি। এই কথা বুঝিপারি এবে ভক্ত ধাইঁচি শ্রীক্ষেত্র পুরীকু রথযাত্রা অবসরে রথ উপরে তা আরাধ্য দেবতাঙ্কু দর্শন করি আশিষ মাগিবা।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনেছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: শুনন্তু কেতোটি ভক্তি গীত। প্রথমে কণ্ঠদান করিছন্তি জ্যোৎস্না দাস, শিল্পী গাইছন্তি রজনীকান্ত নায়কঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: রচনার পরবর্তী ভক্তিগীত গাইছেন কৃষ্ণচন্দ্র রায়।

0: শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 রে তৈরি।

0: and Kuwait as part of its ongoing Eye for an Eye operation. The attacks were described as retaliation for recent U.S. strikes on Iranian military targets. According to Iran State News Agency, the operation targeted the Prince Hassan Air Base in Jordan, Sheikh Isa Air Base in Bahrain, and Ali Al Salem and Ahmad Al Jaber Air Bases in Kuwait. The IRGC claimed it damaged fuel depots, ammunition storage facilities, air defense systems and radar infrastructure. The development comes after CENTCOM launched a major wave of offensive precision strikes across multiple locations in Iran yesterday. The Intermeteorological Department has forecast isolated heavy to very heavy rainfall over northeast India, West Bengal and Bihar during the next 2 to 3 days and isolated heavy falls in east Uttar Pradesh over 4 to 5 days. Benchmark domestic equity indices erased their early losses and were trading on a flat note during the afternoon session today. The Sensex advanced 61 points to 77,631, while the Nifty added 5 points to 24,211 when reports last came in. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970
3: মধুকর কাদিলকরঙ্কর সারঙ্গী বদন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: প্রথম থর পাই এই টিকা পাই আকটিভ কম্পোনেন্ট সব কম্পিউটর সিমুলেশন মাধ্যমে ডিজাইন করা যাইছি। এহা হেউছি প্রথম করি মনুষ্য শরীরে প্রয়োগ করা যাইতিবা কম্পিউটর আধারে নির্মিত টিকা।
1: আপন মানে জানতে বন্ধু, জনাথন নামক কইঞ্জ হেউছি বর্তমান সময়ের স্থলভাগে রহুতিবা সবুঠারু বয়স্ক জীব। এতিকি নুহে, সে পুনি থারে নিজ নামে থিবা পৃথিবীর সবুঠারু বয়স্ক স্থলচরর গিনিজ বিশ্ব রেকর্ডকু ভাঙ্গি দেইছি। নিকটরে এই কইঞ্জর বয়স 194 বর্ষ টপিছি। এথিসহিত জনাথন গিনিজ বিশ্ব রেকর্ড আইকন ভাবে নামিত হইছি। জনাথন কিছু বর্ষ তলে অন্ধ হয়ে সারিথিবা বেলে সে স্বাদ বারিবারে মধ্যে অক্ষম, তেবে তার শ্রবণ শক্তি অক্ষুণ্ণ রহিথিবারু প্রাণী চিকিৎসকঙ্ক তত্ত্বাবধানে সে সুস্থ জীবন কাটুছি। এক আকলন অনুযায়ী জনাথন 1832 মসিহারে জন্ম হয়েছিল। এহা সেকেলেস জায়ান্ট টর্টয়েস জাতির এক অন্ডিরা কইঞ্চ, যাহা হারাহারি 150 বর্ষ বঞ্চি থাকে। পাখাপাখি 50 বর্ষর হয়েছিবা বেলে তাকু আনি সেন্ট হেলেনা দ্বীপর গভর্নরক সরকারি বাসভবনরে রখা যাইছিল। সেবেঠারু জনাথন সেঠারে রহি আসুছি। বৈজ্ঞানিক মানে এবে জনাথনর ডিএনএ অধ্যয়ন করুছন্তি, যেউথুরু বার্ধক্য ও প্রত্যাশিত আয়ুষ নেই নুয়া জ্ঞান মিলিব বলি আশা রহিছি।
0: শ্রোতা বন্ধু, আসন্তু জানিবা আজির খেল খবর।
1: চলিত মহিলা টেস্টরে ঘরোই ইংল্যান্ড বিপক্ষে ভারতীয় মহিলা দল বড় বিজয় দিগরে অগ্রসর হেউছি। ইংল্যান্ডকু দ্বিতীয় ইনিংসরে বিজয় পাই 457 রনর বিশাল বিজয় লক্ষ্য মিলিছি। এহার পিছা করি ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয় ভোগি তৃতীয় দিন শেষে 6 উইকেটে 130 রন করিপারিছি। 4 উইকেট বাকি থাই ইংল্যান্ড 327 রন আবশ্যক করুছি।
0: জুড বেলিংহামক যুগল গোল বলরে ইংল্যান্ড রোমাঞ্চকর বিজয় সহ ফিফা ফুটবল বিশ্বকপরে সেমিফাইনালে পৌঁছিছি। শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলরে নরওয়েকু পরাস্ত করে চতুর্থ থর পাই সেমিফাইনালে স্থান পক্কা করেছি। নির্ধারিত সময় খেল 1-1 গোল বরাবর রহিবারু ম্যাচ অতিরিক্ত সময় খেলা যাইথিলা। অতিরিক্ত সময়রে জুড বেলিংহাম ইংল্যান্ড পাই দ্বিতীয় গোল দেই দলকু সেমিফাইনালে পৌঁছাইথিলে। অন্য পক্ষরে এই পরাজয় সহ নরওয়ের বিশ্বকাপ জিতিবা স্বপ্ন চুরমার হয়ে যাইছি। টুর্নামেন্টরে চমৎকার খেলি 7টি গোল দেইথিবা নরওয়ের এরলিং হ্যালান্ড ভাববিহ্বল বিদায় নেইছন্তি। পূর্বরু ইংল্যান্ড 1966, 1990 ও 2018 সেমিফাইনাল খেলিছি।
1: চলিত জুলাই 8-11 তারিখ পর্যন্ত পঞ্চম টাইকোন্ডো পুমসে প্রতিযোগিতা মহারাষ্ট্রর পুনেঠারে আয়োজিত হয়েছিল। এথিরে ওড়িশার সত্যপ্রকাশ মহান্তি, আর্যন চৌধুরী, এস সমরজিত চক্র, অদম্য অরিজিত রায়, শাশ্বতী নায়ক, হিমাশ্মী স্বাইং, রাজকুমার নায়ক, রোহিত মালি, সন্তোষ কুমার জেনা প্রমুখ কাংস্য পদক হাসল করেছেন। পি প্রতীক পাত্র এবং আলিশা সাবত মধ্যে কাংস্য পদক হাসল করেছেন।
0: নূদিল্লীঠার ভারতীয় 2020 দলর ওপনর অভিষেক শর্মা এক বিরল কীর্তিমান প্রতিষ্ঠা করেছেন। কৌশি টেস্ট ও দিনিকিয়া ম্যাচ খেলা পূর্ব অভিষেক বিশ্বের সর্বাধিক 53টি আন্তর্জাতিক 2020 ম্যাচ খেলেছেন। শনিবার ঘরোই ইংল্যান্ড বিপক্ষ পঞ্চম তথা অন্তিম 2020 ম্যাচ খেলা সহ অভিষেক এই কীর্তিমান হাসল করেছেন। এই ম্যাচরে অভিষেক 3 রন করেছিলেন। তাঙ্ক পূর্বরু ওয়েস্টইন্ডিজর লেগ স্পিনর সামুয়েল বদ্রি টেস্ট ও দিনিকিয়া ম্যাচ নখেলি সর্বাধিক 52টি আন্তর্জাতিক 2020 ম্যাচ খেলিলে। 2020 বিশেষজ্ঞ ওপনর বামহাতি অভিষেক শর্মা অদ্যাবধি ভারত পাই 53টি 2020 ম্যাচ খেলি 2টি শতক ও 11টি অর্ধশতক সহ 1618 রন করিছন্তি।
1: মেঘালয়ের শিলংঠারে আয়োজিত চতুর্দশ জাতীয় বরিষ্ঠ পেনচ্যাক সিলাট প্রতিযোগিতার ওড়িশাকু 7টি পদক মিলিছি। 31 জনিয়া ওড়িশা দলর প্রশিক্ষক থিলে রাহুল সা। ওড়িশা খেলাড়ি মানে গোটিয়ে স্বর্ণ এবং 6টি কাংস্য পদক জিতি রাজ্য পাই গর্ব ও গৌরব আনিছন্তি।
0: হরিয়ানার রোহতকরে আয়োজিত 23 বর্ষর কম জাতীয় কুস্তি প্রতিযোগিতার ওড়িশা পাই কাংস্য পদক জিতিছন্তি সত্যনারায়ণ মহাসুয়ার। ପୁରୁଷ 23 ବର୍ଷରୁ କମ୍ ବିଭାଗରେ

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার যুবক যুবতীঙ্ক দক্ষতা বিকাশ পাইঁ অনেক পদক্ষেপ নেইছন্তি। বহু যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে সেমানকর বিকাশ হেউছি। আমি মানে জানিছে দেশের প্রগতি ও সমৃদ্ধির যুব দক্ষতা বিকাশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজির যুবপিঢ়ি আসন্তা কালির ভবিষ্যৎ, যদি সেমানকু সঠিক দিগদর্শন এবং কার্যক্ষেত্র অনুযায়ী দক্ষতা প্রদান করা যায়, সেমানে কুশলী হেবে এবং দেশের বিকাশ ধারারে ভাগিদারী হয়ে পারিবে। বিশ্বস্তরীয় প্রতিযোগিতার না করিবা সহ সামাজিক স্থিরতা ও সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে পারিবে। এই অবসরে আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি অখিল তরাই।
1: আজির বিষয়বস্তুটি হচ্ছে দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। বন্ধুগণ, ভারত আজ বিশ্বর সবুঠার কম বয়স্ক দেশ। আম পাখে বিশাল যুবশক্তির এক অফুরন্ত ভণ্ডার অছি। কিন্তু আমাকে গোটিয়ে কথা বুঝবাক হব যে কেবল জনসংখ্যার যুবক মানুষ সংখ্যা অধিক হলে দেশের প্রগতি আপে আপে হয়ে যায় না। সেই যুবশক্তি যেতবে দক্ষতা বা স্কিল সহ জড়ি হুয়ে সেতবে যাই দেশের আসল বিকাশ হুয়ে। আজির আধুনিক সমাজ বহুত দ্রুতগতি বদলুছি। আমি এক বৈষয়িক এবং প্রতিযোগিতামূলক যুগে বঞ্চুছু। পূর্বরু কেবল গোটিয়ে সাধারণ ডিগ্রি হাসল করে নেলে চাকরি মিলে যাওয়া, কিন্তু আজ সময় বদলিছে। আজ কাগজ কলমর ডিগ্রি অপেক্ষা আপনার হাতে কি স্পেশাল হুনর অছি তাকে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। উচ্চশিক্ষা পাই মধ্যে অনেক সময়ের যুবপিঢ়ি বেকার হয়ে বসুচ্ছন্তি। এর একমাত্র কারণ হচ্ছে স্কিল ক্যাপ বা দক্ষতার অভাব। বাজারে যে কামর চাহিদা আছে আমার যুবপিঢ়ি সেই ব্যবহারিক শিক্ষা মিলি পারু না। শ্রোতা বন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ আগে এক বড় স্বপ্ন রাখিছেন, ভিজন 2047 বা বিকশিত ভারত 2047। যেতবে ভারত আসন্তা 2047 মশিয়ার নিজ স্বাধীনতার 100 বর্ষ পূরণ করিব, সেতবে আমাদের বিশ্বর সবুঠারু আগুয়া সমৃদ্ধ ও বিকশিত রাষ্ট্র ভাবে উভা হবার লক্ষ্য রাখিছি। কিন্তু এই ভিজন বা স্বপ্নকে সাকার করিবা সবুঠারু বড় সারথী হচ্ছেন আমার যুবপিঢ়ি। প্রধানমন্ত্রীঙ্কো কহিবা অনুযায়ী 21তম শতাব্দীর ভারতকু আগুকু নেবাকু হেলে যুবক মানুষ কেবল শিক্ষিত নুহে বরং স্কিল বা দক্ষ করিবাকু হেব। এই সময় হচ্ছে যুবপিঢ়ীঙ্কো পাই নিজ দক্ষতা বলরে দেশের ভাগ্য বদলিবার সুবর্ণ সুযোগ। ভিজন 2047 কেবল এক সরকারি নীতি নুহে, এহা প্রত্যেক ভারতীয় যুবকঙ্কর আত্মনির্ভরশীল হেবার এক সংকল্প। যদি আমার যুবপিঢ়ি বিশ্বস্তরীয় দক্ষতা হাসল করিবে, তবে বিশ্বর শ্রম বজারকু ভারত হি নিয়ন্ত্রণ করিব। যুব দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক যেতবে আমি ভারতীয় যুবপিঢ়ীঙ্ক দক্ষতা ও মেধাশক্তি বিষয়ে কথা হেউ, সেতবে আখি আগুক আসে চন্দ্রযান অভিযানর অভূত সফলতা। চন্দ্রর দক্ষিণ মেরুরে পৌঁছিবার ভারত বিশ্বর প্রথম দেশ হেবার গৌরব হাসল কলা। আপনার জানতি এই ঐতিহাসিক সফল পছরে প্রকৃত কারণ কোণ? এ কেবল কিছু যন্ত্রপাতির কমাল নাই, এ আমার শহ শহ যুব

0: রঙ কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছু কার্যক্রম কৃষি সংসার।
4: কুয়াড়ে দেখা নাহান্তি মতে জেমা আপা কেউ দি পহরু কইলানি মাল আজি বেগি বেগি আসিবু।
5: ঘরে পাটি শুভিলানি বোধে মাল আসি সারলানি আজি মো মুন্ড
4: পাটি শুভুচি কি আমার জেমা আপা কি?
5: হ্যাঁ হ্যাঁ মাল।
4: জুহারে জুহারে অপা।
5: এ হ্যাঁ জুহারে জুহারে মু আসুথিলি বা।
4: কোন বা মেঘ পানি দিন টিকে সরল সরল আসিব না।
5: আসুথিলি তম যৌ বড় বউ এ মাণিক অপা মো।
4: হ্যাঁ বা
5: দেখা হই গলে
4: সে গোটে কোন তিয়ারি করুথলা মু কলি রহ মু টিকে কথা হইকি
5: আইলে মতে দেইছতি দেখুন টিফিন রে কেতে
4: কোন কিলো পাসে
5: রাসি লড়ু বাদাম লড়ু আরসা পিঠা।
4: হ্যাঁ সে তো আমার সবুবেলে এই বরসা পাগরে ছোনা ছোনি করন্তি সমস্তকু সাই ভাইরে বাণ্টন্তি আও।
5: হ্যাঁ সেইথিপাই মতে আসলে আলুকু দেলে কইলে নব মালকু দব তুমি খাইব তুম ঘর মানুষ নব আমি নেইকি আসিলি হলে ভারি সুয়াদিয়া হেইছি ঠিয়া হেকি গোটে চাখি দেলি।
4: নাই বা সে ভালো করন্তি আউ তাঙ্কর পুয় এথরক দি গুণ্ঠু বিল খালি রাশি করিছি লো অপা।
5: সেইথিপাই তাঙ্ক ঘরে রাশি অধিক রাশি লড়ু করি পকাউছন্তি অধিক অধিক কোন হলে রাশিটা দেহ পাই ভালো
4: বহুত ভালো অপা। চারি চারিটা পুয় চাষবাস করুছন্তি সবু প্রকারর চাষ যেতক আমার অর্থকারী ফসল তৈলজাতীয় ফসল সবু চাষ করুছন্তি ভল দি পয়সা লাভ পাউছন্তি।
5: হেলে লাভ পাউছন্তি যে তাঙ্ক বাড়িয়াড়ে দেখিছ কেতে ছঞ্চিনা জহ্নি পই সবু বাড়কু মাড়িছি এপটরে ভেন্ডি হেইছি ইয়ে বর্ষা দিনিয়া ফসল বড়িয়া হেইছি তাঙ্ক বাড়িরে।
4: চতুর্মাসিয়া তক সেবা এনে বাইরু তোলিবে খাইবে লো অপা।
5: কেতে প্রকার শাগ কইলে অপা সাত শাগ করিছি নিও বলি কোন সাত শাগ কইলে সব প্রকার শাগ মিশিকি সাত শাগ করিছি।
4: নাই নাই ভারি উদ্যোগী শ্রমর মূল এ জগত সেমানে পরিশ্রম করুছন্তি খাউছন্তি কমউছন্তি এই চাষবাসরু।
5: হেলে সে কথা নুহে মাল কহুছি কো কথা কইল
4: যৌ
5: পনিপরিবা চাষ সে করুছন্তি তাঙ্ক ঘরে খাইবা সহিত সে বিক্রি বটা করুছন্তি কখারু ফুল কখারু ডঙ্ক কখারু কেতে কোন বিক্রি বটা করুছন্তি।
4: এই সময়ের বা জেমা আপা সুয়া দিয়া লাগিল।
5: হ্যাঁ পরা এই বরসারে টিকে পানি মাড়ি যাইছি তাঙ্ক বিলরে তথাপি যাইকি সে নুয়া বউ সে ভাই সবু যাইকি পানি কাটি তাকে সবু যো রঞ্জা দেইকি সব আগে দেইছন্তি আউ।
4: যাহা কুহ পরিশ্রম করুছন্তি পরিশ্রম কলে দি পয়সা পাইবেনি। আউ গোটে কথা জানিছ
5: কোন কইলে
4: আমার সে মাণিক নুয়া বউ সবুবেলে পুয় মানুষ কুহন্তি যো চাষ করুছ বৈজ্ঞানিক পদ্ধতিরে আউ ব্যবসায়িক মনোবৃত্তি নেই কর
5: আউ যান্ত্রিক পদ্ধতিরে কাইনা কম সময়রে কম পয়সারে হেইযিব।
4: জানলো যে মা বাপা মু লক্ষ্য করিছি মানে সবুবেলে যাঁতি কৃষি বিজ্ঞান কেন্দ্র সেঠারু পরামর্শ আনন্তি কোটা উন্নত মানর সার কোটা উন্নত মানর বিহন সবু বুঝিকি করন্তি আর সেইতি পাই তাকর ফসলটা ভালো হউছি।
5: অল্প দিনিয়া ফসল পরা করন্তি সে অল্প দিন মানকরে কেমিতি ফসল অমল হেইযিব পুনি অল্প পানিরে হব বুন্দা জলসেচন সিঞ্চাই জলসেচন সবু আপনেকি সে চাষবাস করুচন্তি দি পয়সা ভালো পাউচন্তি হেলে পিলা মানকু ভারি করিত কর্মা করিছি।
4: হ্যাঁ আর সবুঠারু বড় কথা মু লক্ষ্য রকিছি সেমানে সবুবেলে এই গোমূত্র আউ গোবর
5: এই আমার প্রাকৃতিক কৃষি তো
4: লোপা।
5: হ্যাঁ কাহিকি না আমি যে রাসায়নিক সার প্রয়োগ করিছন্তি বিলরে বিল তো খপরা হউছি তা সহ আমকু রোগণা করে দৌছি
4: আউ এ দিনে কেতে ফসল হউছি তারপরে মাটি কলা খপরা।
5: আমি যদি প্রাকৃতিক উপায়ে গোবর খত হেলা গোমূত্র হেলা আমার লিম্ব পত্র অরখ পত্র তাকে সব খত করি বিলরে দেই যদি চাষবাস করিবা আমি যৌ ফসল পাইবা যৌ পনিপরিবা পাইবা আম দেহ পাই ভালো সেই পনিপরিবার বা চাহিদা অছি
4: সেই পনিপরিবারু তাঙ্কর লাভ হউছি। আউ হেইটি যৌ ঋতুরে যৌ ফসল সবু করুছন্তি
5: ন করিলে সে হইরাণ হেবেনি কাহিকি না চারি চারিটা পুয় ঘর পাখে রয়েছেন বিলবাড়ি অছি
4: পাঠ পড়িছন্তি বাবু।
5: হ্যাঁ পাঠ পড়ুয়া পিলা তো চাষরে আগেই যাওছন্তি আউ ছতু চাষ মহু চাষ গোপালন বি করিছন্তি সবু সে করুছন্তি হেলে মাল এমিতি বসি কথা হউথুবা না বৈঠ ঘরে আউ কিছু অছি?
4: নাই বাপা ভজন শুনিবা তারপরে আমি এই চাষ উপরে কথা হবা আউ না কোন কোন জবা।
5: হাউ হাউ হাউ

আলেখ্য এবং উপস্থাপনা মালবিকা রায়। শেষ হল ভক্তিগীতর বিশেষ কার্যক্রম বন্দনা। আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করিছন্তি তীর্থানন্দ মিশ্র।

0: কি পাগলি? আচ্ছা গোটি কথা পচারিবি, আচ্ছা সেতু বন্ধ, এই মাটি গন্ধর ভরাশুয়ে গোটিয়ে কূল প্লাবিনী চপলা কন্যার ইঙ্গিত তুমি বুঝিপার না? বুঝিপার না? মু পাগলিনি সেতু বন্ধ, তটিনি প্রণয় বিদগ্ধা তটিনি।
1: কূল প্লাবিনী স্রোতস্বিনীর এই জীবন দর্শন, বর্ষার অবারিত ধারা তার শুষ্ক বক্ষে সৃষ্টি করে উত্তাল তরঙ্গ, যৌবনর স্ফীত বক্ষ প্রতি মুহূর্তে তার গুমরি উঠে, যাত্রা পথর সবু প্রকার বাধাবন্ধনকে অতিক্রম করে প্রণয়াসক্ত তটিনী চলচঞ্চল হয়ে উঠে প্রশান্ত সাগর বক্ষে আত্মাহুতি দেওয়া। অতীতর শুষ্ক নির্যাতিত মুহূর্ত গুড়া সে সম্পূর্ণ রূপে ভুলে যাওয়া চাহে। সে আজি বন নিচ্ছরীর কুমারী কন্যা নুহে, সে সাগর প্রিয়া, সাগর প্রাণা, বিদগ্ধা প্রেমিকা ঋতুমতী তটিনী, বিদগ্ধা প্রেমিকা পাগলিনী, জনে বিবেকশূন্য প্রেমাস্বাদে মত এবং অন্য জনে বুদ্ধি বিবেকবিহীন কালচক্রর কৃতদাস।
0: ডাকিলো সেতু বন্ধ,
1: তাপরে তটিনী ও সেতু বন্ধ।

দেখ দেখ, মু আজি কুবেরঙ্ক ক্রোধাগ্নিরে দগ্ধীভূত হয়ে আকণ্ঠ তৃষারে তোমাকে সম্বোধন করুছি। শুনিযা শুনিযা দেখ দেখ দেখ শুনিযা দেখ দেখ দেখ, কাহে কেতে দূরে মোর প্রিয়া আখির উন্নত কঠাড়ি মোর প্রতীক্ষা করুত। না না, তুমি জানা তুমি জানা দেখো, তুমি জানা জানা মোর এতিকি বিনতি, এই সন্দেশ নেই অলকাপুরকু যাব মো প্রিয়া পাখকু। সে স্থানরে বাহ্য উদ্যানরে বাস করুথিবে স্বয়ং মহাদেব, তাঙ্করি মস্তকরু চণ্ডিকারু রজত জ্যোৎস্না অলকাপুরকু সোফান করে বিধৌত করুথিব। দেখ দেখ দেখ দেখ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু। কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো। এই লিঙ্ক পরথি APK ডাউনলোড করে নিয়ন্তু।
1: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: অভুলা গীতরে শুণন্তু প্রথমে সঙ্গীতা গোসাইঙ্ক কণ্ঠরু এই গীতটি শিল্পীঙ্ক কণ্ঠরে অন্তর্যামী মিশ্রঙ্ক রচনা